চাভলানু, জিনাতো মর্গেজ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স করবা সকদে হো, তে নালি ভিজিটর ভিসা ইন্স্যুরেন্স, সুপার ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স, আরএসপি তে হোর ইনভেস্টমেন্টস লি, হুনে করো কল উমরপ্রীত চাভলানু 647446 1616, উমরপ্রীত চাভলা।